শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগা হর্জ যোগে। আমার কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে মধ্য আপনার শুনেপারে। বর্তমানে আপনার শুণুচ্ছন্তি আমার কেন্দ্রর ভক্তিগীতর কার্যক্রম আরাধনা। আরাধনা কার্যক্রমর পরবর্তী ভক্তিগীতটি কণ্ঠ দিয়েছেন শিল্পী প্রফুল্ল কর।

ভেনেজুয়েলা ভূমিকম্পরে মৃত্যু সংখ্যা 2295 কু বৃদ্ধি এবং ফিফা বিশ্বকাপে গতকালি অনুষ্ঠিত ম্যাচগুড়িকরে ফ্রান্স বেলজিয়াম ইংল্যান্ড মেক্সিকো ও নরওয়ে বিজয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নয়াদিল্লিঠারে তাঙ্কর জাপান প্রতিপক্ষ সানাই তাকাইচিঙ্ক সহিত ভারত জাপান বার্ষিক সম্মেলনীরে অংশগ্রহণ করিবে। এই সম্মেলনী মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে জারি রহিতবা দ্বিপক্ষীয় সহযোগকু অধিক সশক্ত করিবা সহিত এহার অগ্রগতির সমীক্ষা করা যিব। এহাছড়া আপোষ স্বার্থ জড়িত বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যা সম্পর্কে উভয় পক্ষ মত বিনিময় করিবার সুযোগ পাইবে। দুই দেশের প্রধানমন্ত্রীঙ্ক আলোচনা পরে কেতক বুঝামণাপত্র স্বাক্ষরিত হবার আশা করা যাচ্ছে। ইতিমধ্যে জাপান প্রধানমন্ত্রী তিনদিনিয়া ভারত গস্তরে আসি গত সন্ধ্যায় নয়াদিল্লিঠারে পৌঁছিছন্তি। এহা হচ্ছে জাপান প্রধানমন্ত্রীঙ্কর প্রথম সরকারি ভারত গস্ত। এ সম্পর্কে সূচনা দিয়ে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কহিছে ভারত জাপান মধ্যে জারি রহিতবা স্বতন্ত্র রণনৈতিক এবং বৈশ্বিক ভাগিদারীকু আগকু বড়াইবা দিগরে জাপান প্রধানমন্ত্রীঙ্কর এই গস্ত অনেক গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে সূচনা দিয়ে আম সংবাদদাতা কহিছন্তি অর্থনৈতিক সুরক্ষা দুই দেশ মধ্যে সম্পর্কর এক প্রমুখ স্তম্ভ ভাবে উভা হয়েছে। 2024 নভেম্বর মাসরে টোকিওরে অনুষ্ঠিত প্রথম অর্থনৈতিক সুরক্ষা বৈঠকরে উভয় পক্ষ পাঁচটি প্রমুখ ক্ষেত্রে রণনৈতিক সহযোগ লাগি সম্মতি প্রদান করেছিল। সেগুলিক হেলা সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, ঔষধ, স্বচ্ছ শক্তি এবং সূচনা ও যোগাযোগ জ্ঞান কৌশল। নিকটরে প্রধানমন্ত্রী শ্রী মোদি ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনী অবসরের জাপান প্রধানমন্ত্রীঙ্ক সহিত বিভিন্ন প্রসঙ্গে মত বিনিময় করেছিল। এছাড়া গতবর্ষ নভেম্বর মাসে জোহান্সবর্গঠারে অনুষ্ঠিত G20 সম্মেলনীর মধ্যে দুই নেতাঙ্ক মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা হয়েছে। ভারত ও জাপান সম্পর্ককে অধিক সশক্ত করা দিগরে উচ্চস্তরীয় রাজনৈতিক প্রতিবদ্ধতা এদ্বারা প্রতিফলিত হচ্ছে বলে আম সংবাদদাতা জনাইছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জাপান প্রতিপক্ষ সানাই তাকাইচিঙ্ক সহিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বিস্তৃত আলোচনা করিবা লাগি আগ্রহী বলে সামাজিক গণমাধ্যম পোস্টরে মতব্যক্ত করেছন্তি। শ্রী মোদি কইছন্তি এই আলোচনা মাধ্যমে ভারত জাপান স্বতন্ত্র রণনৈতিক এবং বৈশ্বিক ভাগিদারী অধিক সশক্ত হইপারিব। জাপান প্রধানমন্ত্রীঙ্কর প্রথম ভারত গস্ত অবসরে তাঁকু স্বাগত করিবা লাগি শ্রী মোদি নিজের আগ্রহ প্রকাশ করেছন্তি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলরে শান্তি, স্থিরতা ও সমৃদ্ধি বজায় রাখা দিগরে উভয় দেশ মিলিত প্রয়াস জারি রাখবে বলে শ্রী মোদি কইছন্তি। দেশব্যাপী কার্যকারী হইতিবা ভিবিজি রামজি আইন 2025 আজ আন্ধ্রপ্রদেশে জাতীয় শুভারম্ভ করা যিব। আন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার বুলাভারিপল্লে অন্তর্গত মুকাভারিপল্লে গ্রামে এই অবসরে এক জাতীয় শুভারম্ভ কার্যক্রম অনুষ্ঠিত হব। এই কার্যক্রমে কেন্দ্র গ্রামীণ বিকাশ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুঙ্ক সমেত অন্যান্য গণ্যমান্য ব্যক্তি যোগদেবার কার্যসূচী রয়েছে। গ্রামীণ বিকাশ মন্ত্রণালয় পক্ষ জারি অধিসূচনা অনুসারে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলরে এই আইন অধীনে মজুরি বৃদ্ধি করা যাইছি। এতে শ্রমিক মানুষ দৈনিক মজুরি বাবদরে 327.40 প্রদান করা যাব। পূর্বর মনরেগা যোজনা অধীনে দিয়া মজুরিঠার 10% অধিক। ভিবিজি রামজি আইন অধীনে প্রত্যেক আর্থিক বর্ষের 125 দিনের নিশ্চিত কাম যোগাই দেওয়ার ব্যবস্থা করা যাইছি। নির্ধারিত সময় মধ্যে কাম যোগাই দিয়া নগলে ভত্তা প্রদান করা যাব। চলিত আর্থিক বর্ষে এই যোজনার কার্যান্বয়ন পাই 95,692 কোটি টাকার ব্যয়বরাদ করা যাইছি। ভিবিজি রামজি আইন প্রচলিত 2005 মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চিতি কর্মনিযুক্তি যোজনা পরিবর্তে কার্যক্ষম হয়েছে। 2025-26 আর্থিক বর্ষে 12,17,00,000 লোক এই গ্রামীণ কর্মনিযুক্তি যোজনায় সামিল হয়েছেন। এই সময় মধ্যে কর্মনিযুক্তি দিয়া যাই 184,68,00,000 শ্রম দিবস সৃষ্টি করা যাইছি। সরকার এ বাবদরে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ডিবিটি মাধ্যমে 27,67,00,000 প্রদান করেছন্তি। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীর। বৈদেশিক সচিব বিক্রম মিশ্রীঙ্কর কার্যকালকু সরকার 1 বর্ষ বৃদ্ধি করেছন্তি। কেন্দ্র ক্যাবিনেটর নিযুক্তি কমিটি দ্বারা এই অনুমোদন পরে শ্রী মিশ্রীঙ্কর কার্যকাল আসন্তা বর্ষ জুলাই 14 তারিখ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। 1999 ব্যাচ্র ভারতীয় বিদেশ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখি।

0: শ্রোতা বন্ধু মানে এতবে যে শুণুলে কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্র আপন মানে কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 এফএম রে
1: উপযুক্ত চিকিৎসা জরিয়া নিজে তথা শিশু উভয় এইডস ভি মারাত্মক রোগ প্রতিরোধ করতু
2: মনে রাখতু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় আইসিটিসি কেন্দ্রে মাগণার উপলব্ধ
1: অধিক জানা টোল ফ্রি নম্বর 1097 যোগাযোগ করতু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
3: হ্যাঁ ইয়ে কষ্টমর কেয়ার কোঠি হ্যাঁ ম্যাডাম
4: আজ্ঞা
3: ইয়ে কেওয়াইসি অপডেট পাই মো পাখকু বারম্বার মেসেজ কাই কি আসুছি
4: কারণ ব্যাংকিং সেবা গুড়িক পাই নির্ধারিত সময়রে কেওয়াইসি অপডেট করিবা উচিত
3: কিন্তু ইয়ে হবো কেমিতি
4: যদি পরিচয় কিংবা ঠিকনারে কোনসি পরিবর্তন নাহি তেবে নিজ ব্যাংক কিংবা এটিএম কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসিঙ্ক পাখকু যাঁন্তু কিংবা ব্যাংকরে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমে এহার স্বঘোষণা দিয়ন্তু
3: আচ্ছা আউ যদি কোনসি পরিবর্তন থাকে তো
4: সে ক্ষেত্রে পরিচয় এবং ঠিকনার সর্বশেষ প্রমাণ দেই কেওয়াইসি অপডেট করাই পারিবে
3: বাস
4: বাস
3: বুঝি গলি
4: নিজের কেওয়াইসি অপডেট করিবা পাই নিজের নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাংক শাখাকু যাঁন্তু
5: আরবিআই কহে
6: সচেতন হুঁন্তু সতর্ক রুহন্তু
0: আপন মানে টিউন করিছেন্তি 103.4 এফএম আকাশবাণী পুরি বর্তমান প্রচার করুছু কেতটি হিন্দি চলচ্চিত্রর গীত আকেলে হম আকেলে তুম চলচ্চিত্রে গাইছেন উদিত নারায়ণ আমির খান এবং শঙ্কর মহাদেবন।

শ্রোতা বন্ধু, আপনার টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী। বর্তমানে আপনার শুনছেন আমার কেন্দ্রর কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী।

শ্রোতা বন্ধু, এ বিষয়ে আমার বার্তাপ আগুক জারি রহব, কিন্তু বর্তমানে আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছেন কণ্ঠশিল্পী উষা মঙ্গেশকর, চলচ্চিত্র হাকিম বাবু।

তবে শ্রোতা বন্ধু বর্তমানে আসন্তু শুনে নেবা শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমর পরবর্তী গীতটিকে কণ্ঠে সাজাইছেন শিল্পী তপ মিশ্র, চলচ্চিত্র মনে রহিব এ প্রেম কাহিনী।

0: শ্রোতা বন্ধু, বর্তমান সময় হয়েছি বিজ্ঞাপন বিরতির।
1: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখালা, এইচআইভি টেস্ট হয়েছি?
2: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
3: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজানা আতঙ্কটু দূরে রুহন্তু।
4: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

শ্রোতা বন্ধু, জীবন ধারণ করা এক সুস্থ পরিবেশর আবশ্যকতা রয়েছে। পরিবেশ ঠিক রহলে হি মানুষ শরীর সুস্থ রহিব। কোয়াজে মানুষ পাখরে যেতে ধন সম্পত্তি গাড়ি থিলে মধ্য যদি শারীরিক ও মানসিক স্তরে সে সুস্থ নাই, তেবে ধন সম্পত্তির কিছু বি মূল্য নাই। তেণু কুয়াযাইছি স্বাস্থ্য হি সম্পদ। খাদ্য, বস্ত্র, বাসগৃহ ও অন্যান্য আবশ্যকতা পূরণ করা ধীরে ধীরে আমি জঙ্গলক নষ্ট করে চালছে। এথিপাই বৃক্ষলতা ঠার আরম্ভ করে বিভিন্ন বন্যজন্তু মানুষ সংখ্যা ধীরে ধীরে কমিবার লাগিছে।

শ্রোতাবন্ধু, এ বিষয়ে আগুক আমি আলোচনা করা, কিন্তু বর্তমান আসন্তু শুনে নেবা শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রমের পরবর্তী গীতটি। যুগলকণ্ঠে গাইছন্তি কণ্ঠশিল্পী কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক, চলচ্চিত্র পরদেশ।

শ্রোতা বন্ধু, জঙ্গল নষ্ট হওয়া যোগ বন্যজীব মানে জঙ্গল বাহারক পলাই আসুছেন। সেমানকর স্থায়ী বাসস্থান অভাবরু সেমানে এনে তেনে বুলুছেন, ফলরে বিপদ সৃষ্টি হেউছি। খালি এতিকি নুই শ্রোতা বন্ধু, এবে জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, প্রদূষণ বড়িবা সহ তাপমাত্রা মধ্য বৃদ্ধি পাউছি। তেণু আমি বঞ্চিবা পাই হেলে নিহাতি ভাবরে বহু সংখ্যক গছ লগাইবা উচিত।

শ্রোতা বন্ধু আপন মানে টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী বর্তমান আপন মানে শুনছেন আম কেন্দ্ররু কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি এবে আসন্ত শুনি নেবা কার্যক্রমর পরবর্তী গীতটি কণ্ঠদান করেছেন শিল্পী সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল চলচ্চিত্র গার্লফ্রেন্ড।

0: e-governance সম্মেলনে আজি উদযাপিত হব কার্মিক সাধারণ অভিযোগ ও পেনশন রাষ্ট্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং উদযাপনী সভায় যোগ দেবার কার্যসূচী রয়েছে ডিজিটাল প্রশাসন আধুনিক প্রযুক্তি বিদ্যা আধারিত আজি তিনটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হব কেন্দ্র ও রাজ্য বরিষ্ঠ অধিকারী শিল্প বিশেষজ্ঞ স্টার্টআপ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি এই অধিবেশনগুলিকে অংশগ্রহণ করুছেন আপনার সংবাদ শুণুছেন আকাশবাণী বেঙ্গালুরুর দক্ষিণ তালুক অন্তর্গত এক পথর খনিরে দুর্ঘটনা ঘটিবার সাতজন শ্রমিকঙ্কর মৃত্যু হয়েছে মাড়পাটনা গাঁর কাবেরী ক্রসর পথর খনিরে এক বড় পথর খসি পড়িবার এই দুর্ঘটনা ঘটিথিবা জনাপড়িছে খনির উপরভাগে এক পথরটিকে ঘুঞ্চাইবা সময়রে এহা খসি যাই খনি খাতরে কার্য করুথিবা শ্রমিকঙ্ক উপরে পড়িথিলা মৃতক শ্রমিকঙ্ক ঘর বিহার মধ্যপ্রদেশ এবং উত্তর কর্ণাটক অঞ্চলর বলে জনাপড়িছে আহতঙ্কু দুর্ঘটনাস্থলর উদ্ধার করাযাই ডাক্তারখানা চিকিৎসা ভর্তি করা যাইছি পুলিশ এক মামলা রুজু করে ঘটনার তদন্ত করুছি কর্ণাটক উপমুখ্যমন্ত্রী ডক্টর জি পরমেশ্বর এই ঘটনার গভীর দুঃখ প্রকাশ করা সহ কহিছন্তি খনি মালিকঙ্ক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যিব কার্যক্ষেত্রে শ্রমিকঙ্ক সুরক্ষা প্রদান করিবার খনি মালিক বিফল হইতিবা সে কহিছন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার গভীর দুঃখ প্রকাশ করিছন্তি সামাজিক গণমাধ্যম পোস্টরে মৃতকঙ্ক নিকট সম্পর্কীয়ঙ্ক লাগি সমবেদনা ज्ञापन करने सह श्री मोदी आहतंकर आशु आरोग्य कामना कर চলিত অমরনাথ যাত্রার প্রথম তীর্থযাত্রী দল জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস বেস ক্যাম্পর আজ সকালে যাত্রা আরম্ভ করেছেন জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা পতাকা দেখাই 4822 জন তীর্থযাত্রী প্রথম দলর যাত্রা শুভারম্ভ করেছেন আমার সংবাদদাতা জনাইছেন 57 দিন ধরে চালু এই যাত্রা নোনুয়া পহলগাম এবং বালতাল পথ দিয়ে যাত্রা করব দেশের বিভিন্ন প্রান্তর তীর্থযাত্রী জম্মুরে আসি পৌঁছুছেন বালতাল পথ দিয়ে 2312 জন এবং পহলগাম পথ দিয়ে 2510 জন তীর্থযাত্রী যাত্রা করিবে প্রথম দলরে 3707 জন পুরুষ 816 জন মহিলা 16 জন শিশু 246 জন সাধু এবং 37 জন সাধ্বী রয়েছে আসন্তা মাস 28 তারিখ পর্যন্ত চালু এই যাত্রা লাগি কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছি ইউক্রেনর কিভ অঞ্চলের রুষিয়ার বারম্বার আক্রমণ ফলরে 13 জনকর মৃত্যু হওয়া সহ বহু লোক আহত হইতিবা জনাপড়িছি কিভর আবাসক কোঠাগুড়িক উপরে রুষর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ হইতিলা স্থানীয় গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী কিভ সহরর কেতেক স্থানরে গত রাতিরে অনেক বিস্ফোরণ ঘটিছি সমগ্র সহরে বিমান আক্রমণ জনিত সাইরন বাজিথিলা ফলর বহু লোক মেট্রো স্টেশনরে আশ্রয় নেইথিলে কিভর মেয়র ভিটালি ক্লিটক্সকো কহিছন্তি এক হোটেলর ছাত্রে আক্রমণ যোগ নিয়া লাগি যাইথিলা সপ্তাহর প্রারম্ভে ইউক্রেন পক্ষরু মস্কো উপরে ড্রোন আক্রমণ জবাবরে রুশিয়া পক্ষরু এভাবে ঘন ঘন আক্রমণ করা যাউথিবা জনাপড়িছি ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সহ আয়োজক আমেরিকা রাউন্ড 32 পর্যায় ম্যাচে বিজয়ী হয়েছে আজ সকালে খেলা যাইতিবা ম্যাচে আমেরিকা বোসনিয়া হার্জগোভিনা 2-0 গোলরে পরাস্ত করেছে এই বিজয় সহ আমেরিকা রাউন্ড 16 পর্যায়ে উন্নীত হয়েছে গতকালের ম্যাচগুলিকে বেলজিয়াম ইংল্যান্ড মেক্সিকো ফ্রান্স এবং নরওয়ে বিজয়ী হয়েছে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলা যাব লন্ডনর কেনিংটন ওভালঠারে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পরস্পরক ভেটিবে ভারতীয় সময় রাতে 11টায় এই ম্যাচ আরম্ভ হব এই ম্যাচর বিজেতা অস্ট্রেলিয়াকে ফাইনালে ভেটিব আসন্তা 5 তারিখে লর্ডস ক্রিকেট পড়িয়ার ফাইনাল ম্যাচ খেলা যাব দিল্লির সমস্ত অঞ্চল গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা পঞ্জাব এবং রাজস্থানর বিভিন্ন অঞ্চলক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে ভারতীয় পানিপাগ বিভাগ দেইথিবা সূচনা অনুযায়ী দিল্লির আজ কেতেক অঞ্চলের বর্ষা হওয়া সহ আকাশ মেঘুয়া রয়েছে প্রবল বর্ষা হওয়া নেই পশ্চিম এবং মধ্য ভারতীয় অঞ্চলক সতর্ক সূচনা জারি করা যাইছে মুখ্য সংবাদগুলি পুনি থরে ନୂଆଦିଲ୍ଲୀରେ ଆୟୋଜିତ ଭାରତ ଜାପାନ ବାର୍ଷିକ ଶିଖର ସମ୍ମିଳନୀରେ ଯୋଗଦେଲେ ଉଭୟ ଦେଶର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ର ପାଇଁ ସ୍ୱାକ୍ଷରିତ ହେଲା ବୁଝାମଣାପତ୍ର ଦେଶବ୍ୟାପୀ କାର୍ଯ୍ୟକାରୀ ହେଲା କର୍ମଚାରୀ ଭବିଷ୍ୟନିଧି ପାଣ୍ଠି ଯୋଜନା 2026 ବେଙ୍ଗାଲୁରୁର ଏକ ପଥର ଖଣିରେ ଦୁର୍ଘଟଣା ଘଟି 7 ଜଣ ଶ୍ରମିକଙ୍କର ମୃତ୍ୟୁ ୟୁକ୍ରେନ୍ର କିଭ୍ ଅଞ୍ଚଳରେ ରୁଷିଆର ଆକାଶମାର୍ଗ ଆକ୍ରମଣରେ ପ୍ରାଣ ହରାଇଲେ 13 ଜଣ ଏବଂ ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାରେ ବୋସ୍ନିଆ ହର୍ଜଗୋଭିନାକୁ 2-0 ଗୋଲ୍ରେ ପରାସ୍ତ କଲା ଆମେରିକା ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା
1: Good afternoon. This is Akashvani and

0: ইউনিটর উদ্ঘাটন হয়ে যাই। সংসদীয় ব্যাপার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ইলেকট্রোনিক্স এবং সূচনা প্রযুক্তি বিদ্যা মন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে এহাকু লোকার্পণ করেছিলেন। গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবাকে অধিক সুদৃঢ় করিবারে এই কেন্দ্র সহায়ক হব বলে সে কহিতিলে। জেলাস্তরীয় পিএম কিষান উৎসব 2026 অবসরের আয়োজিত আভাসী কার্যক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান যোজনার পরবর্তী কিস্তি রাশি চাষীঙ্ ব্যাঙ্ক খাতক হস্তান্তর করেছেন। ঝাড়সুগুড়া জেলার 34,086 জন চাষী এতে উপকৃত হয়েছে বেড়ে সে মোট 6,81,72,000 টাকা প্রদান করা যাই। জেলার সমস্ত পাঁচটি ব্লকর চাষী মানে এই যোজনার সুবিধা পাইছেন। ঝাড়সুগুড়া জেলাপাল কুণাল মতিরাম চৌহান অধ্যক্ষতায় জেলাস্তরীয় হস্তন্ত মনিটরিং কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকে পারম্পরিক হস্তশিল্পর প্রসার, শিল্পীঙ্ জীবিকার উন্নতি এবং সরকারি প্রোৎসাহন যোজনার সফল কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা যাই। সেইপরি হস্তশিল্পী সর্ভে ডাটাবেসর বার্ষিক সদ্যতম ও প্রকৃত হস্তশিল্পী চিহ্নট, সূচনা সংশোধন এবং নবীকরণ উপরে বিশেষ গুরুত্ব দিয়া যাই। জেলা হালচাল আজ এতে, আসন্তকালি জেলা হালচালে শুনবে কলাহান্ডি জেলা সম্পর্কে।
1: আকাশবাণী পুরী শুণন্তু কৃষি ভিত্তিক কার্যক্রম কিষান বাণী উপস্থাপনার মানসী দে, বিভূতিভূষণ মিশ্র, প্রকাশ কুমার রথ প্রযোজনা করছেন, দিলীপ কুমার নায়ক।
2: এই কার্যক্রমের প্রায়োজক হচ্ছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার।